ইচি খুনবা হিংসিদা তাইবং পুম্বা সুম্বিরিবা নোয়ালম দাই মতমদা লাইরাঙ্গি লাইনাম ইয়েলিবা সাকু দবাই বুমো নংবু আইনা খুরুমজারি নংবু আইনা খুরুমজারি

0: 나롤기 콘젤 토럼 따비리브 싱부 소이범 지디나 따람노 제리 크룸 제리 나시기 토럼다 부저럭리 마탐기 이파오 토럼 아시다 디파트먼트 오브 디펜스 앤 스트래티직 스터디스 다나만주리 유니버시티기 게스트 렉처러 디헴룽가 우나두나 와리와타이 사바 우나두나 와리와타이 사나비가더리비 차플리나 마이스남 ahan mo magtada o zabo nga sige ako gitara masida taram ng chiri oza.
1: Thank you for having me.
0: Oza ahan masidi world gi oy na informal forum ama G7 hay na hari basa. Sida ako gi Japan, degi United States, United Kingdom, Italy, Canada, Germany, France. Adu ka khandak ti ako gi invited oy na India, Brazil, Qatar, South Korea. Hay bana chingba country khara budi invited oy na su yauri buko oza. Sige handak gi pangtho kriba G7 summit gi bagi yang khaini toy su ba sessions hay jabatare. Team reducing economic imbalances haibadi khoygi hauji hauji khoygi pdbc da tho iba economic oiba charang na basing se khara tang handana na ba haidana jun gi tang tara manga deina tara tare phobada france ki event da pangtho ki ba se masida kari kari outcome laikhra ba ge haibagi matang da kitang sandok na thambiyo sa
1: masi gi outcome se yami ko multifaceted oi geopolitics da kwen ying matam da russia ukraine da de gi di us iran da ji russia ukraine da kwen ying matam da ji ki g7 countries in sina ukraine da hena support ogani long range drone and the air defense capabilities and then further sanctions on russia madugi phongdok pa laikre ko and the jiki us iran jiki talk laikre se ko madugi su laikre but on top of that ekoina economy the su health sector the ai masime am the su jiki moi ki declaration to the yawi ko adu madugi marak tu da aina kitang interested oi ba hai ta re exam gi oi na su kitang relevant oi na khanjavasi jiki moi ki formation of critical minerals resilience and production alliance masikari gino haiba matamda critical minerals are now becoming the backbone of a national economy critical minerals in simple word hairagadi these are minerals ko country du ki economy development gi amasung national security gi yamna maru oiba minerals me am the going critical mineral I'm simple layman term the higher gadi adune ko so how's it I going to high river G7 countries sing sina critical mineral resilience and production alliance mo si sema if si kari gi damak to no hai ba matam da oji gi makhoi gi economy si secure to bang am na na ba mo gi supply chain je diversify to na ba hai ba di how's it lai re ba the conditions as of now masi di critical mineral resources ki processing se masi gi control se di china na pai re china na monopoly to re ko so international energy agency ki data gi matung ina out of 20 19 most critical transition minerals hai masi china na leading refiner ne aduga 70% of global processing market shares hai china na pai re so overwhelming control or monopoly of the critical minerals hai china na oi bena adubu high river critical minerals in the country to ki economy ki amasung national security ki maru oi bena madu china the dependent oi ra ga di host country to the akai wala ka do bun maram oi ra ga ekhoina hoji ki g7 countries in sina makoina china la gi dependent sise kaktharakna ba music supply chain je resilient oirakna ba lorok pokhungthang ne azumasi ki khungthang se why is it more important in this present context hairagedi china na su makhoi gi lairam ba monopoly se masi maintain taungna ba honna ba matamda makhoi na su haji ki processing technology da ban tarakpa the export limit thamakpa adu gumba ji china na control tarak thamba ngamba position do lainam honna ba matamda makhoi na lorok pokhungthang do adu gi in response ni hain su ai lausening ka adu bu sida ekhoi gi yam interesting oribidi india ki position se karai de lagi sine je critical mineral se da je habit ying se ko india ki position se so critical mineral kunthra officially identified aur lagi se masi gi manung sida critical mineral taragi di ekoina dependency lai re je 100% ne total ko adubu masi gi dependency se ekoina matau karamna masi gi trap sida gi phoglak kani natra gana how do we secure our economy aduga national target national security ko national targets like net zero and by 2070 to the carbonization and digital india mission mai amse critical mineral is one of the foundational pillar ne ko aduna ji ki critical mineral se ko ne secure town ba hona ba matam da india na kari kari step lokhat khrage ga hai basi examination point of view gyone di amaru hoy ba points ne nasi da loina mangna tra chudum kharai yeng se nasi da india na national critical mineral mission je launched over cabinet ne proptoroga adudegi di your legislative reforms like mines and minerals development and regulation act the amendment purakpa ka adu the khanji vides india limited india ki joint ভেঞ্চার পি এস ইউনি ওভারসিস ইকুইজিশন লাগবে আদিগি গ্লোবল এলাইন্স ইউ এস নে লেট তো মিনারেল সিকিউরিটি পার্টনারশিপ ইন্ডিয়ানগাউসিলকমে দিস আর সাম অফ দ্য স্টেপস টেকন বাই ইন্ডিয়া টু সিকিউর ইটস ক্রিটিক্যাল মিনারেল সিকিউরিটি এন্ড অন টপ অফ দ্যাট এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ গিয়ে জি সেভেন কি বেসিক ইনফরমেশন লাইক জি সেভেন কি মেম্বার কানা কানানো হন্ডক রিসেন্টলি কন্ডাক্ট তো জি সেভেন কি থিম যে কারিনো মফম কারাই তো কানা হোস্ট তৈরি কোমসে মরুয়ে খালে জি সেভেন কি ডিক্লারেশন ইবোলা ভাইরাস ইয়ে কো এন্ড দেন রেলেভেন্সি জি সেভেন কি রেলেভেন্সি অন ইন্ডিয়া ফর ইউ পি এস সি মেন্স মধ্যে কানগানি খালে
0: জুন
1: violation like he got and this is an ongoing conflict aduna madugi 60 days windows and then mogi negotiation do parochin karai de pura ki aidu me am ngai mina kisi ko adumak pu india gi oinadi amasi gi hairiba mogi peace talk se yamna relevant oi plus ngasai gi khoina mamang de naina khiba g7 summit to da jiki further sanction on russia amasung support for ukraine ko masigasu interrelated oi matau karam na g7 ki countries singna un se da jiki ukraine se further support togani and then russia da further sanction togani hairi bisi mokhoina madugi decision to karma na low bunga ma ino haibe matam da this is indirectly related to khoi ki jiki us and iran ki toxic related oi ba ko why jiki mokhoina sanction tarak pa haibe si sanction tarak matam da sanction tarak ro di russia ki economic lifeline si di moi ki fossil fuel si adu masida sanction tarak pa matamda energy resources russia da sanction tarap matamda focus of china india na traga russia khakta na teba indirectly it is going to impact europe then winter is coming now mohi energy security se compromise ta ragam na mata karam na further sanction on russia ta bangam even no hai matamda we can see a kind of de escalation in west asia united states of america amasung iran mabani ki marak de escalation la aga di trade of hormuz se hanga ani trade of hormuz se hanga pa tarag ta ki ekhoi ki energy market se stabilized aur ani and energy access to west asia মধু লাইর আগে দি হজি রাশিয়া লাইগদর ইম্প্যাক্ট টু দে ক্যান মোর অর লেস অফসেট উইথ দ্য ওপেনিং আপ অফ স্টেট অফ হরমুজ এন্ড দি এসকেলেশন অফ দ্য টেনশন বিটুইন দ্য ওয়ার বিটুইন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এন্ড ইরান আদুবু ইন্ডিয়া গি ওয়না ইম্প্যাক্ট সে কয়াম সাথী গে হাইব মতামদা মে বি ইট ইস গোয়িং টু মেক ইন্ডিয়াস ব্যালেন্সিং অ্যাক্ট লিটল মোর ডিফিকাল্ট মতো করম নো হাইব মতামদা হজিকি ক্রেলিং তরকে ক রাশিয়া দা ফার্দার স্যাংশন তরানি হজি জি সেভেন দা স্যাংশন তরে

খুদল তামজারিবা মণিপুরি মতাম ইসে এসিগি সেই সাকলিবা আসেম অমরজিৎ লোনানে ইসে এসিগি সৈরিংবা রাজেন্দ্র অক্রম খানবিরাকলিবা মরুপ সিংদি পেপে দর্শিতা আমাদি জেবিনা লাইফম না ওয়াংখাই আঙুম লেকাই হাইদনা ইবিরাই মরুপ সিংনে খানবিরাকলিবা ইসে মাখাতানা মুক তামিনাসি

সঙ্গাই চ্যানেল দাহোজে পুফামাসে মোক সন্দোকচারি গুড আফটারনুন লেডিস থরমাসে লমদমাসে নুপিবিং মাম পুন খাব ফজরব ওয়খলোন পুখৎপিরকব কী স্টুডিও থামজরিব মোবাইল নম্বর মামদ নিজরি 879-880-3293 নম্বর আমি 879-880-3293 হামদ থামজরে আদমি কল গাইজরি।